0: উপরে কেবল 5% স্ট্যাম্প দেয় দেওয়া পড়ব বলে বিজ্ঞপ্তি কুহযাইছে। হস্তশিল্প আম সংস্কৃতির স্পন্দন ও অস্মিতার নিদর্শন। হস্তশিল্পীমানে সাংস্কৃতিক ঐতিহ্যর সংরক্ষক বলে হস্ততন্ত বয়ন ও হস্তশিল্প মন্ত্রী প্রদীপ বড়সামন্ত কইছন্তি। হস্তশিল্পর সুরক্ষা সংরক্ষণ ও প্রচার প্রসার সহ হস্তশিল্পীঙ্ক কল্যাণকু আধার করে ভুবনেশ্বরঠারে ওড়িশা হস্তশিল্প চিঠা নীতি 2026 পরামর্শদাতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওড়িশাকু গতবর্ষ পাই 5টি জাতীয় পঞ্চায়েত পুরস্কার মিলিব। পঞ্চায়েতরাজ মন্ত্রণালয় পক্ষরু জাতীয় পঞ্চায়েত পুরস্কার ঘোষণা করা যাইছি। এতিরে কোরাপুট জেলা পরিষদ সর্বোত্তম জেলা পঞ্চায়েত পুরস্কার বর্গরে প্রথম স্থান হাসিল করেছি। আসন্তা মাস 3 তারিখরে নয়াদিল্লিরে এই পুরস্কার দিয়াযিব। রাজ্য বিদ্যালয় ও গণশিক্ষা বিভাগ দ্বারা প্রকাশিত সপ্তম শ্রেণীর ওড়িশা পাঠ্যপুস্তকরে শহীদ মাধব সিং অধ্যায়ের রহিতিবা মুদ্রণগত ত্রুটিকু খুব শীঘ্র সংশোধন পাই রাজ্য সরকার নির্দেশ দেইছন্তি। শিক্ষক শিক্ষা নির্দেশালয় এবং এসসিইআরটি অতিরিক্ত নির্দেশকঙ্ক জরিয়ারে বরগড় ও সম্বলপুর জিল্লাপালঙ্ক সমেত উৎকল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ মুখ্য এবং ওড়িয়া ভাষা সাহিত্য সংস্কৃতি বিভাগের নির্দেশকঙ্কু পুস্তকরে রহিতিবা ত্রুটি সংশোধন পাই পরামর্শ দিয়াযাইছে। ପାଣିପାଗ ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ମୌସୁମୀ ବାୟୁ ଆଗମନ ପାଇଁ ସ୍ଥିତି ଅନୁକୂଳ ହେଉଛି। ପାଣିପାଗ ବିଭାଗର ସୂଚନା ଅନୁସାରେ ଆସନ୍ତା 16 ତାରିଖ ସୁଦ୍ଧା ଦକ୍ଷିଣ ବଙ୍ଗୋପସାଗର ଏବଂ ଆଣ୍ଡାମାନ ନିକୋବର ଦ୍ୱୀପପୁଞ୍ଜର କିଛି ଅଞ୍ଚଳକୁ ମୌସୁମୀ ପ୍ରବେଶ କରିବାର ସମ୍ଭାବନା ରହିଛି। ତେବେ କାଳବୈଶାଖୀ ଜନିତ ବର୍ଷା ପରେ ରାଜ୍ୟରେ ପୁଣି ତାପମାତ୍ରା ବୃଦ୍ଧି ପାଇଛି। ଆଗାମୀ 2 ଦିନ ମଧ୍ୟରେ ତାପମାତ୍ରା 2-4 ଡିଗ୍ରୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ବୃଦ୍ଧି ପାଇବା ନେଇ ପାଣିପାଗ କେନ୍ଦ୍ର ଅନୁମାନ କରିଛି। ଗତକାଲି ବଲାଙ୍ଗୀରଠାରେ ସର୍ବାଧିକ ତାପମାତ୍ରା 40.3 ଡିଗ୍ରୀ ରେକର୍ଡ ହୋଇଥିଲା। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এটি পরবর্তী সংবাদ শুনিপার অপরাহ্ন 2:32।
1: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর প্রচার করুছ আমার স্বাস্থ্য। আজ রয়েছে আলোচনা আধুনিক অস্ত্রোপচারের নিশ্চিতকর ভূমিকা। আলোচক ডাক্তার অনঙ্গ মোহন দ্বিবেদী।
2: ବିଜ୍ଞାନର ବିଭିନ୍ନ ଦିଗରେ ପ୍ରଗତି ସହିତ ତାଳ ଦେଇ ଚିକିତ୍ସା ବିଜ୍ଞାନରେ ମଧ୍ୟ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରଗତି ବିଗତ କିଛି ବର୍ଷ ଧରି ଘଟିଅଛି। ଶଲ୍ୟ ଚିକିତ୍ସା ଦ୍ୱାରା ରୋଗୀକୁ ଉପଶମ କରିବାର ଚେଷ୍ଟା କରାଯାଇଥାଏ। ଆଧୁନିକ ଯୁଗରେ ଅନେକ ପ୍ରକାର ଶଲ୍ୟ ଚିକିତ୍ସା ଯାହାକି ପୂର୍ବେ ସମ୍ଭବ ହେଉନଥିଲା ତାହା ଆଜିକାଲି ସମ୍ଭବ ହୋଇପାରୁଛି। ଏଥିପାଇଁ 2 ଜିନିଷ ପ୍ରଣିଧାନ ଯୋଗ୍ୟ। ଗୋଟିଏ, ଶଲ୍ୟ ଚିକିତ୍ସା ନିମନ୍ତେ ଆବଶ୍ୟକୀୟ ଉନ୍ନତ ଯନ୍ତ୍ରପାତି ଏବଂ ଉନ୍ନତ ଶଲ୍ୟ ଚିକିତ୍ସାର ପଦ୍ଧତି ସହିତ ତାଳ ଦେଇ ନିଶ୍ଚେତନ ବିଜ୍ଞାନ ଏବଂ ନିଶ୍ଚେତନ ବିଜ୍ଞାନରେ ବ୍ୟବହୃତ ଔଷଧ ସମ୍ବନ୍ଧୀୟ ସମସ୍ତ ପ୍ରକାର ଜ୍ଞାନ ଏବଂ ସମସ୍ତ ଆଧୁନିକ ଔଷଧ ଯାହାଦ୍ୱାରା ଶରୀରକୁ ଅଧିକ ସମୟ ପାଇଁ ନିଶ୍ଚେତନ ଅବସ୍ଥାରେ ରଖାଯାଇପାରୁଛି ତାହା ସମ୍ଭବ ହେଇଛି। ତେବେ ଆମେମାନେ ସାଧାରଣ ଭାବେ ଭାବୁ ଯେ ନିଶ୍ଚେତକ ବିଶେଷଜ୍ଞ କରନ୍ତି କ'ଣ, ସିଏ କେବଳ ରୋଗୀକୁ ଶୁଆନ୍ତି ନାହିଁ, ରୋଗୀ ଶୋଇଥିଲା ବେଳେ ତାର କିପରି ଅସ୍ତ୍ରୋପଚାର ସଫଳ ହୋଇପାରିବ ଏବଂ ଜଟିଳରୁ ଜଟିଳ ଅଙ୍ଗ ବିଶେଷରେ ମସ୍ତିଷ୍କ ହୃଦଯନ୍ତ୍ର ଏସବୁଥିରେ ଶଲ୍ୟ ଚିକିତ୍ସା ପୂର୍ବେ ସମ୍ଭବ ହେଉନଥିଲା କାହିଁକି, ଏହା ଦୀର୍ଘ ସମୟ ଧରି ଆବଶ୍ୟକ କରେ ଏବଂ ସେଥିପାଇଁ କି ସଫଳ ନିଶ୍ଚେତକ ପ୍ରୟୋଗ ସମ୍ଭବ ହେଉନଥିଲା। ଏବେ ତାହା କେବଳ ସଫଳ ନିଶ୍ଚେତକ ପ୍ରୟୋଗ ଦ୍ୱାରା ସମ୍ଭବ ହୋଇପାରୁଛି। ବିଭିନ୍ନ ପ୍ରକାର ମଣିଷର ପେଟ ଭିତରେ ଥିବା ଅଙ୍ଗ, ଲିଭର ହଉ, କିଡ଼ନୀ ହଉ କିମ୍ବା ଅନ୍ତନାଳୀ ହଉ, ଏସବୁଥିରେ ପୂର୍ବରୁ ଅସ୍ତ୍ରୋପଚାର କରିବାକୁ ହେଲେ ପୁରା ପେଟଟିକୁ ଖୋଲି ତାକୁ ଦୁଇ ପାଖକୁ ମେଲା କରି ତା ଭିତରେ ଅସ୍ତ୍ରୋପଚାର କରାଯାଉଥିଲା। ଏବେ ଲାପ୍ରୋସ୍କୋପି ମାଧ୍ୟମରେ ଶରୀରର ଯେକୌଣସି ଅଂଶ ଭିତରକୁ ଯାଇ କ୍ଷୁଦ୍ର କ୍ୟାମେରା ଏବଂ ସେହିଭଳି ସରୁ ଯନ୍ତ୍ରପାତି ସାହାଯ୍ୟରେ ପେଟରେ 2-3 ଛୋଟ କଣା କରି ଅସ୍ତ୍ରୋପଚାର ସମ୍ଭବ ହେଉଛି। ଏସବୁ ସମ୍ଭବ ହେଉଛି କିପରି, ଏସବୁ ପାଇଁ କି ଆବଶ୍ୟକୀୟ ନିଶ୍ଚେତକ ପ୍ରୟୋଗ। ଶରୀର ଭିତରେ ଥିବା ସମସ୍ତ ଅଙ୍ଗକୁ ଅଲଗା ଅଲଗା କରି ରଖିବା ପାଇଁ ଏବଂ ସୁବିଧାରେ ଯାଇ ଦେଖିବା ପାଇଁ ଅଙ୍ଗାରକାମ୍ଳ ବାଷ୍ପର ପ୍ରୟୋଗ କରାଯାଏ। ଏହି ଅଙ୍ଗାରକାମ୍ଳ ଶରୀର ପକ୍ଷେ କ୍ଷତିକାରକ। ଏହି କ୍ଷତିକାରକ ଅଙ୍ଗାରକାମ୍ଳ ବାଷ୍ପକୁ 2-3 ଘଣ୍ଟା ରୋଗୀର ପେଟ ଭିତରକୁ ପ୍ରବେଶ କରାଇ ଏବଂ ସୁଚାରୁ ରୂପେ ଅସ୍ତ୍ରୋପଚାର କରିବା ନିମନ୍ତେ ଶରୀର ଉପରେ ଯେଉଁ ପ୍ରଭାବ ପଡ଼େ ନିଶ୍ଚିତକ ବିଜ୍ଞାନୀ ତାହାର ଅନୁଧ୍ୟାନ କରି ତା ପାଇଁ କି ଉଚିତ ବ୍ୟବସ୍ଥା କରିଥାନ୍ତି। ଶରୀରରେ ଅସ୍ତ୍ରୋପଚାର ହେବା ଯନ୍ତ୍ରଣାଦାୟକ, ତେଣୁ ଯନ୍ତ୍ରଣା ଉପଶମ ନିମନ୍ତେ ନିଶ୍ଚେତକର ଆବଶ୍ୟକତା ଥାଏ, କିନ୍ତୁ ସେଥିସହିତ ମସ୍ତିଷ୍କର ସମସ୍ତ ନିହାତି ଦରକାରୀ କାର୍ଯ୍ୟ ଏବଂ

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: টাঙ্গিয়া ধরি না আছে ধন সরদান, কান্দে টাঙ্গিয়া ধরি না আছে ধন সরদান,
1: কান্দে টাঙ্গিয়া ধরি না আছে ধন সরদান, কান্দে টাঙ্গিয়া ধরি না আছে ধন সরদান,
0: বস মারবা কাছে

0: কুমটি বাবু মাইজির দণ্ডি আনলি তুই না, তোকে ডাবু 200 টাকা দিয়া তাই কাজে না নাই বাবু গাড্ডু বাবু দরজালা আছে তাকে ডাবু 200 টাকা দেওয়া হবে তোকে তো কইলি না গতমার না মারা আর মারা দামার না মারা বলিগিরি আর তুমি গতমার দিগিরি বাবু মারবা কাজে আইলা আছা ওই বাবু এলে ডাবু নেবা 200 টাকা দে মাত্র রেডিয়া কোন তরে
1: তুন বন কুমার বতন কে দিত কে
0: ও তোর মাত্র দেরিয়া ওই

0: অন্তর দেরি আইছিতে এইটা তো আমি রে
1: যে আর মুকর মাস কে দেবো তোমালে 300 টাকা দেবো আলে হে ও বাবু মেলা দিয়া দিবি যা যা বাটে কাটে মগমুটা কা নাই দেখ নাই বাবু একা তো 200 টাকা দেওয়া আতে জোয়ার জোয়ার জোয়ার জোয়ার গাড়ু আজ্ঞা জোয়ার আইলা সিও মনগা বনগু খালি কইলা কাটা সব আমলা চাস তো তা কোন করতেস না করতু না নাই না গাড়ু বাবু না কামনি সন্ন্যাসি দোকানে খাই লুই তুতা আলে তেবে দিয়া এদি নিয়া গাড়ু বাবু আমি দিবু তু আলে যা করতু আইটাকে বনা না মাল কন্ডে কাম কাম তেবে নিয়া আজ্ঞা

যা চালান গাঁ যাকর লক্ষ্যে সবুকে ডাক আরি সে বনকা বনকুকে দুই ভাইকে ডাক জীবু আজ্ঞা জীবু আরে জীবু তু ডাকি দেবু বন্ডকি বন্ডকির বাবা শুনা কই দেবি তমকে শুনা শুনা বন্ডকির বাবা মর বচন বুঝে কই দেবি তমকে সুবার কারণ শুনা শুনা বন্ডকির বাবা মর বচন।

0: লোকে বেড়া কুড়ারে লাখে রেগনি মান বিকি কাই সরাই দেলা তুমি তো জান আগে বেড়া কুড়ারে লাখে রেগনি মান বিকি কাই সরাই দেলা
1: বাবা সকালে কথা হয়েছে রাও মালা ডাঙ্গর মনকে সব ছাড়াই বাপাই আর মালা ডাঙ্গর তো কণ্ঠে লাগা আছে আমি কে বাস চিন্তা ভাই না ভাই বুদ্ধি গাছ ঢুকে যাবো 200 টাকা আর গানে পুরা করে দেলু তুই
0: বুদ্ধি মর শুনারে কই আছি তোর।

0: কদি কদি বান্ধি নেবাই তাকে পাতা কাটু মনকে কদি
1: সবু গাঁ যাকর লোক যেতকি মালা ডর মন আছে সবু ছাড়ি দিয়া নুয়া গপ লগাইবাই আমার সরকার শুনা তুমি মেমর বাবু বেড়া কুড়া তমকে আছে তুমি কামাই খাইবা মালা ডর কন লাগে মারলু তু আমি নাই ছাড়ু শুনা গাঁ যাকর লোক মোর কথা ঘটে

তোমার মন হ বনগা ফন্ড কু আমি আরি না বুঝুনি তোমার কথা আয়ালে পথে আমার দায়িত্ব নাই আলে জু জু না তার কথাকে না শুনি করি আজি গড় কত্তা গোট গোট মারু সজি গছ কান কাটবা পাই দাবু দেলা আছে আমার জয়পুরের বাবু আলে জু জু তবে এতে এই বট্টা গোটা আমারু ইরট মারিসা লম্বা লম্বা কান্ড বাসি আলে তেবে মারু মারু এ সময়ে পাঁচিগা দু কহিলে কলকা গলারে আদর হইলে দেখ দেখ গাদু দেখি দেখ দেখি দেখ কে আর কাটলাইন নাই ভিতরে কে মনে গাইরি বাবু কে নাই সে বন্ডকা আর বন্ডকু কেতে কইলে না শুন কেতে কইলে না শুন পারি গছ লাগাইবা পাই কে মনা কলাই সে দুই ভাই আগা আরে চার দু আরে কন কইলু বন্ডকা বন্ডকু আরে জু দেবে জু এতে এতে এতে এতে দেখা দেখা পলাই ভাই পলাই ভাই পলাই ভাই দেখা সবার দেখা দেখা দেখা দেখা দেখা নাই না এবার যা মুই হাইবার দিবি দেখ সব কে রে তুমি মনকা বন্ধু তোমে।

0: বন্ধ বন্ধ কাটু এমানু নেবা মামু কর দেখবে বাবু মার দিয়ে মজা করছেন চল চল আরে যু বাবু যু চারি দিয়া চারি দিয়া পারি বাবু চারি দিয়া আজ টানু না মারু নি কতগুতা না মা মারলে পুনি আজ টান না তারু তুই কেটে কথা শুনিয়েলা মা ডর না দেলু আর বড় বড় বিদা গছ সবু সরাইলু স্বর্গি গছ কে আরাম করলু তু চাল চাল মামু ঘর দেখবু চাল
1: শুনিলে দেশিয়া নাট গছর আমার জীবন রচনা এবং প্রযোজনা ধনুর্জয় প্রধানী এবং সাথী আকাশবাণী জয়পুর।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটি ওয়াজা তুমহ চলচ্চিত্রর, শিল্পী হলে অরিজিৎ সিং এবং তুলসী কুমার, গীতিকার অভিজিৎ ওয়াগানি, সঙ্গীত নির্দেশনা রাজেন্দ্র কৃষ্ণা।

0: আচ্ছা দাশবাবু,
1: আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: শ্রোতা বন্ধু, বর্তমান শুণবা আগামীকালের আকর্ষণ সম্পর্কে। আগামীকাল শনিবার অর্থাৎ জুয়ান কথা কার্যক্রমে আপনার শুনেপারে গোটিয়ে সাক্ষাৎকার, যার বিষয় রয়েছে অনলাইন শিক্ষা কেতে নির্ভরযোগ্য। আউ পরিশেষে শুণবে কিছু জনা অজনা। তেবে শ্রোতা বন্ধু, আশা করছি আজর কার্যক্রম আপনার নিশ্চয় ভাবে ভালো লাগিব। এ সম্পর্কে আপনার আমি এসএমএস, ভয়েস এসএমএস এবং ইমেল জরিয়ে আমি আপনার মূল্যবান মতামত পঠাই পারে।
1: মতামত দেওয়া পাই ফোন নম্বরটি হচ্ছে 9438268568 এবং ইমেল আইডিটি হচ্ছে airjoypur@gmail.com। তেবে শ্রোতা বন্ধু, আজ তো সময় সরিগলা, পুনি থরে ভেটিব এক সুন্দর সন্ধ্যায়। সেপর্যন্ত বিদায় দিয়ন্তু। আজির কার্যক্রমর উপস্থাপনা দায়িত্বরে থিলু মু তনুজা
0: আউ মু সুব্রাংশু।
1: নমস্কার।

0: ଆଲେ ଜୁହାର ଲାଗ ଭାଇ ବୁନିମନ।
1: ମୁଇଁ ମିଶା ଜୁହାର କରିଦେଲିନି ମାମା।
0: ମୋ ଖାଇ ଜୁହାର କରଲେ ଖାଇଛି।
1: ମୋର ସର୍ତ୍ତେ ଭାଇ ବୁନିମନ କେ ମିଶା ଡୁଲି ଡୁଲି ଜୁହାର।
0: ଏବେ ଆମର ଭାଇ ବୁନିମନ ଖାଇ ବୋଲି ଏଥର ଫରା ଖା ଏକଟା ଏକଟା ହେଇଗଲା।
1: ଦେଖି କାହିଁକି ନା ଯେ
0: ଏବେ ଦେଖ তুই জেড যাই কাইছে ঘর করলুস
1: হি
0: ঘর করবার যাই তোমার কাইছে সাতরা সাতরি করে গন্ড গলে লাখি নাই
1: ওই
0: এবা কাই তুই সে এখন আট পোদা বাটে যাই করে লুকি করে লুকি নাই কত দিন
1: ওই তুই সব জানোস তুই তো সব জানোস আরে
0: এলে তার পছে কিন্তু পুরা সমজা বুঝা হলা কি নাই
1: হেলা হেলা
0: এবা কে সব লোক আসি করে কোটকি তানে মিশি বিড়ি করে রেলাস কি নাই
1: আরে নল ঘরের লোক কে ছাড়ি করে রইছি দেখি
0: এবে বল আছে তুই তুই সে একটা রেবার দেই বল রেলা
1: এবে একা বল আছে নি মামা কাই এলে সুখ দুঃখ কি কাই গাড় গাগড় পানি করা পেলে কাইটা হলে মিশা আমার ঘরের লোক মন ঠিয়া উঠলাই নি কি নাই কি তাঙ্কর সুখ দুঃখে মিশা আমি ঠিয়া উঠলু নি
0: লগে আছা
1: লগে আছু কাইটা পূজা পাতি এলা কি কাইটা বলে গোটেক সঙ্গে সব করলু নি সব মিশি করে করলে এক সর্দানি আরে একলা রোগ রেলে কাই সর্দা
0: এবে দেখ আমার তানে কেন্টার হি আমার তানে জবর লাগা যাটি পিলা টকি মম কেন্টার বললি
1: কাই নে হ
0: এবে সব লোক কাইছে মাছ মাংস খাইবা লোক গেলে মোর কাইছে বড় ভাইয়ের পিলা আলা নি তিনটা
1: আলে
0: তার পছর টাকে দুইটা
1: আলে
0: তার পছর টাকে গটে মকে চারটা ই সব পিলা টকে হয়ে গেল আইনি গোটে এগার মুন্ড
1: ওই
0: আমি গোটে দশ মুন্ড আছু ই সব গোটে কি জানে এখন রান্ধা পড়া চাল্লা আছি
1: ওই ওই ওই
0: মুই দাঁড়ি করি উঠি গালি গোট খেয়েছি পুরা মাছ
1: আলে
0: ই সেটা কাটি পকাই করি কেতে কইছি কোনি
1: গট কেজি বললার কেতে বারছি
0: তাকে

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা
1: 1970
2: রে তৈরি
3: আকাশবাণী জয়পুর কেন্দ্র কার্যক্রম শুনছেন্তি প্রচার করছু নাটক প্ল্যাটফর্ম রচনা করেছেন পদ্মচরণ বিশ্বাল পরিচালনা করেছেন উদয় শঙ্কর জানি তাহলে শুনন্তু নাটক প্ল্যাটফর্ম।

0: এই কথা রিয়েলি আই এম এক্সট্রিমলি সরি উষা, কোন করতে কুহ তো তুমি তো জানো
1: মু তো তোমাকে কৈফিয়ত মাগিনি নিশ্চিত
0: মুবি তো কৈফিয়ত দৌনি ছাড়। আচ্ছা তোমার হজব্যান্ড?
1: সে তো ক্যাপিটালে অছন্তি, মুবি বহুত দিন হলো গাঁকু যাই নথিলি তো আজি হঠাৎ বাহারি পড়িলি। সে তো প্রায় অফিস কামরে এঙ্গেজ রুহন্তি তেণু
0: তোমাকে একা একা ট্রেন জাণি করিবাকু পড়িলা, এয়া কহিব তো?
1: নিশ্চিত, তুমি না মতে অনেক থর কহিছ উষা তুমি জীবনের কেবে বি ডিপেন্ডেন্ট হবনি বলে। তাছাড়া মু তো এনে আউ একা নুহে, তুমি তো মো সহিত অছ না?
0: এ হ্যাঁ সত কথা, এইনে মু তো তোমার সহ অছি, কিন্তু মু তো জনে সাধারণ যাত্রী, আউ কিছু সময় পরে তুমি তুম প্ল্যাটফর্মে ওহ্লাইব, মতে পুড়ি একুটিয়া যাত্রা করা পড়ব মো প্ল্যাটফর্ম আসবা যায়।
1: জীবনের ট্রেন চালিছি যে চালিছি, কাহা প্ল্যাটফর্ম কেতবে আসব কে জানে। আমি যে প্ল্যাটফর্মে ওহ্লাই যা সেইটা কোণ আমার বাঞ্ছিত প্ল্যাটফর্ম নিশ্চিত নুহে না? তবে এতে উদাস হবার, একা একা হয়ে বলে দুঃখ করিবার কারণ বা কোণ কুহত?
0: তুমি হয়ত ঠিক কৌছ উষা, কিন্তু গোটা অনির্দিষ্ট লক্ষ্যের শেষ কোটি বাস আমি কেবল থাউছে।
1: হয়ত এইথিপাই আমি থাউছে নিশ্চিত, যে আমার অজানতার আমি গোটে লক্ষ্য পাইযা। তবে এই অনায়ত্ত জীবন দৌড় ভিতরে মো কথা কোণ কেবে তোমার মনে পড়ে নি?
0: ঠিক এই প্রশ্ন মু যদি তোমাকে পচারে
1: তুমি বহুত মনে পড়ো নিশি, বহুত বহুত মনে পড়ো। তুমি মনে পড়লে অবশ হয়ে যায়, কহ জমি যায় কিন্তু কান্দি পারে নি, উঠো ধরে কিন্তু কিছু কই পারে নি, কাহাকু বা কহিবি মু বুঝি পারে নি। তুমি কাহিকি মোর এতে মনে পড়ো, মো কাহিকি সবুবেলে তোমাকে এতে খোঁজি হুয়ে, তুমি মোর কিয়ে, তোম সহিত মোর সম্পর্ক কোণ?
0: আউ মু বি বুঝি পারে নি, নিশিথা উষা মধ্যরে এক সম্পর্ক কেমিতি সম্ভব হেলা?

0: দাস বাবু আপনার ঘরটা 1970
1: সুরেশ চন্দ্র মিশ্র এবং কুন্তি বেহরা গীত রচনা করেছেন ডক্টর কুমারমণি সাহু।